0: by 2-0 in the inaugural match at the Azteca Stadium. Julian Quiñones scored Mexico's opening goal on the 9th minute to give the hosts a lead. Later, Raul Jimenez scored in the 67th minute, making it 2-0 for Mexico. And that is the end of this news bulletin.
1: Akasbani Imphal hauzik lobi rasi la usingu gi wafam da manama singh de gi phangba changu
2: sangom hairaga ikoi ayambana san iroi gi sangom sikhaktamak hana wakhal de lai adubu sangom hairaga di makhal yamni yami mashida sa sandagi phanglakpa sangom ama aduga atopa mana manama singh de gi phangba sangom khudamoina haribada nung hawai de gi semba sangom সই সঙ্গম হাইনসু খংনব চেন গি সঙ্গম আলমন্ড বাদাম গি সঙ্গম ইউবি গি সঙ্গম আসিনচিংব মিয়াম আসিনি সঙ্গম আসি মচা পোকপ কাংবুসিংদ গি পুথোই মিয়াম না চানারিব সঙ্গম আসি সান ইরোইদ গিনি সঙ্গম সিদ ইয়াউরিবসি ফেট সুগার লেকটোজ মিনারেল আসিনচিংব কয়াম ইয়াউই সঙ্গম দা আইরন দি ফংদে সান গি সঙ্গম আসিগ মনাম সিংদ গি ফংব সঙ্গম আসিগ খেনব কয়াম লাই সঙ্গম খুদিমক চারিব মি আদুগি হাকচাংগি ফিবম নিউট্রিশনাল নিড মাসাগি আপামবগি মাতুংগিনা সঙ্গম সিংগাসিগি কানব কানদব কয়াম লাই খুদমইনা হাইরবদা আঙ্গাং চহি আনিগি মথকত লাইব সিং দিনেস মিরোনবি নুপি সিংগি প্রোটিন ভিটামিন ডি আমাদি ক্যালসিয়াম মারাং কাইনে চাঙ্গি মাসিগি মিয়াম আসি সান সঙ্গমদ ইয়াউই আমরোমদ হাকচাং নইব হান্থানব নত্রগ থামোইগি লাইনা লাইব কাংবুসিংগিদমকতদি আতোপ ক্যালোরি হান্থব সঙ্গম ইয়েব তাই ফদে সঙ্গমদ ফেট আসি স্যাচুরেটেড ফেট নি হার্ট কি প্রবলেম লেব মিয়ং কোলেস্ট্রোল ওয়াংবসিংসাগি আরুম হান্থানিব মিয়ংগিদি আফব ওইদে হাইব স্যাচুরেটেড ফেট আসি হার্ট কি লাইনা কয়া লাকবদ আচৌব ওই সঙ্গমদ ফেট লোকথোক্রগসু আতোপ প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন মিনারেল তি সঙ্গমদি ভিটামিন খরদি ফেট ইউদ্রবনিনা হাকচাংদ লইন চুপসিনবঙ্গমদে আতোপ মনামুক সঙ্গমদ ইয়াউরিব আথুমবগি সরুক লেকটোজ আসি ইয়াউদব হাইবদি লেকটোজ ফ্রি ওইব সঙ্গমদি প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন আমাদি মিনারেল দি মারাং কাইনি ইয়াউই সঙ্গম লাইব মতামদ আইখোইনা ডাবল টোন নত্রগ সিঙ্গল টোন হাইন থাব থেংনাই সিঙ্গল টোন হাইরগদি সঙ্গমদ ইয়াউরিব ফেট কি সরুক আসি চাদ আহুম নি আদুগ সোলিড নোট ফেট না চাদ নিপাল দশমিক মঙ্গানি আদুগ ডাবল টোন হাইরগদি আমুক ফেট কি সরুক আসি চাদ মঙ্গা দশমিক আমনি আদুগ সোলিড নোট ফেট না চাদ মাপল নি মরম আসিনা কোলেস্ট্রোল গি খানব মিয়ংগিদমকতদি ডাবল টোন গি সঙ্গম আসি সিজিনবিব তাই ফদে আলমন্ড বাদাম গি সঙ্গম আসি আলমন্ড সুগাইরগ ইসিং হাপলগ সেমবনি মাসিদ কুইন থামব ইয়ানব আতোপ ইনগ্রিডিয়েন্ট মিয়াম আম হাপ ইয়াই আলমন্ড গি সঙ্গম আসি সান গি সঙ্গমগ ইয়েংনবদ ক্যালোরি গি চাং হান্থনে ইয়াউই মাসিদ স্যাচুরেটেড ফেট ইয়াউদে আলমন্ড গি সঙ্গম আসি ভিটামিন এ গি চাং ওয়াংনে ইয়াউই মাসিগি মথকত আফব মখল গি তোঙান ক্যালসিয়াম আমাদি ভিটামিন ডি হাপতুনা ইয়োনবসু ইয়াই আলমন্ড গি সঙ্গম আসি মনা মাসিংদগি ফংব ওইবনা চিনি গি সরুকতি ইয়াউদে আলমন্ড সঙ্গমদ কারাগিন হাইব পোটসক আম ইয়াউই মাসিনা মিয়োই খরদদি চারব মতুংদ চাব তুমদবগি ইস্যু কয়াম থোকলকপসু ইয়াউই নুং হাওয়াইদগি ফংব সঙ্গম মিয়ামনা সোই মিল খাইন খংনবসি নুং হাওয়াইসি চামথোকলগ মরেপ থন্ন তিংলব মতুংদ ইসিং হাপতুন সুগাইরগ সোই মিল কসি সেমি হাইরিব সঙ্গম আসি নংনব আমাদি কুইন থামব ইয়ানব মচল মিয়াম আমসু হাপ ইয়াই থাইরয়েড কি লাইনা লাইব মিদি আসিগুম্ব নুং হাওয়াইদগি সেমব সঙ্গম আসি কা হেন চাব ফতে সোই মিল্ক আসি মনাম সিংগি ওইবনা মাসিদ কোলেস্ট্রোল আমাদি ফেট কি চাং ইয়ামন হান্থাই লেকটোজসু ইয়াউদে নুং হাওয়াই আমাদি মাসিদগি সেমব সঙ্গম সোই মিল্ক আসি প্রোটিন চাং ইয়ামন ওয়াংন ইয়াউই মাসিদসু নতনা পটাশিয়ামসু চাং ওয়াংন ইয়াউরি হার্ট কি লাইনা লাইব মিয়োইসিংগিদি সোই মিল্ক আসি ইয়ামন কানব সঙ্গম মখল আম ওইরি আতোপ আমদন আমুক নুং হাওয়াইন সেমব পোটলামসিং চাং ওয়াংন চারগসু মচি ওইব গামদে সোই মিল্কত ভিটামিন বি আমাদি আইরন গি চাং ওয়াংন ইয়াউই সঙ্গম আসিদ সান গি সঙ্গমগি মেঙ্গানিস কি চাং আসি নিফু নিথোই হেন ইয়াউই মাসিনা হাকচাং গি সরু মাপাঙ্গল কলহলি সোই প্রোটিন না এল ডি এল কোলেস্ট্রোল হাইবদি ফতব কোলেস্ট্রোল গি চাং হান্থলি আদুগ আফব কোলেস্ট্রোল হাইবদি এইচ ডি এল কোলেস্ট্রোল গি চাং হেনগথলি সোই সঙ্গমদি সান গি সঙ্গমগ ইয়েংনরুবদ ফাইবার গি চাং ওয়াংনলে ꯍꯥꯔꯠꯀꯤ ꯂꯥꯏꯅꯥ ꯂꯩꯍꯟꯗꯦ ꯑꯃꯗꯤ ꯁꯔꯨ ꯁꯌꯥꯡꯒꯤ ꯑꯅꯥꯕ ꯑꯃꯠꯇ ꯂꯩꯕ ꯉꯝꯍꯟꯗꯦ꯫ ꯁꯪꯒꯣꯝꯁꯤꯡ ꯑꯁꯤ ꯃꯅꯥ ꯃꯁꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯕꯁꯤꯡ ꯑꯁꯤ ꯑꯣꯏꯅ ꯊꯛꯄꯗ ꯂꯥꯏꯅ ꯇꯨꯝꯍꯟꯕ ꯉꯝꯍꯜꯂꯤ, ꯃꯈꯣꯏꯗ ꯆꯤꯅꯤꯒꯤ ꯆꯥꯡ ꯌꯥꯝꯅ ꯍꯟꯊꯩ, ꯃꯁꯤꯗꯁꯨ ꯅꯠꯇꯅ ꯐꯦꯠꯀꯤ ꯆꯥꯡꯁꯨ ꯑꯃꯨꯛ ꯍꯟꯊꯍꯜꯂꯤ꯫ ꯑꯁꯨꯝꯅ ꯍꯛꯆꯥꯡꯒꯤ ꯐꯤꯕꯝꯒꯤ ꯃꯇꯨꯡꯏꯟꯅ ꯑꯄꯥꯝꯕ ꯁꯪꯒꯣꯝ ꯆꯥꯕꯤꯗꯨꯅ ꯄꯨꯟꯁꯤ ꯁꯥꯡꯅ ꯂꯩꯕꯗ ꯑꯆꯧꯕ ꯃꯇꯦꯡ ꯁꯣꯏꯗꯅ ꯑꯣꯏꯒꯅꯤ, ꯃꯁꯤꯅꯤ ꯉꯁꯤ ꯅꯣꯡꯃꯒꯤ ꯂꯧꯎ ꯁꯤꯡꯎꯒꯤ ꯋꯥꯐꯝ꯫
1: ꯑꯗꯣꯝꯅ ꯇꯥꯕꯤꯔꯦ ꯂꯧꯎ ꯁꯤꯡꯎꯒꯤ ꯋꯥꯐꯝꯗ ꯃꯅꯥ ꯃꯁꯤꯡꯗꯒꯤ ꯐꯪꯕ ꯁꯪꯒꯣꯝ, ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜ, ꯍꯧꯖꯤꯛ ꯂꯧꯕꯤꯔꯁꯤ ꯄꯥꯉꯝꯕ ꯃꯦꯝꯖꯥ ꯂꯩꯃꯤꯟꯅ ꯁꯛꯄ ꯃꯩꯇꯩ ꯏꯁꯩꯗ ꯃꯄꯨꯕꯨ ꯈꯨꯔꯨꯝꯖꯕ꯫

আর পোখরাম বাম রীতা দেবী খঞ্জেলা মাতামিশাই মং তাবিরে সাইরেং বা রাজেন্দ্র ওক্রম আকাশবাণী ইম্ফাল হৌজি গাম লোবিরসি তোয়া তোয়ান বা মণিপুরি ফিল্ম ইসাইসিং মতং মতং ওইনা খুদল গেহানবদা লখচ্চরিবা ফিল্ম মানি মমো পুষ্পারানি আমি এ জে মাইসলাম আনিকে পুনব খঞ্জেলদা অজিৎ নিংথৌজানা সৈরেংবা রাহুল ব্লু না সৈরাংবা ফিল্ম ইসাইনি খুদল তামজারি মিয়াম পুন